তোমায় বেড়া পার তোমার নাম ভিখারি গো আরে গামেশ তো ভিক দেও ছেম মেটো যায় জগনে তেরে চরণো মে প্রেম পাউ মহল কি তহল करोरी प्रकाश सुखो देव कर आस तेरे दासन को दास ब्रजो धाम की सैल